0: মারনি কেন বড়াল জাখা মানু কান বট্রাই মানুয়ারো রান রেজিস্টার কাজু কাবন বট্রাবল করা যারে কাবন বা মানু রিফাইন মানু লাইসেন্স ওয়ালকো কাবন বা ইনামে ইউরকুনি গুজা গুজ রেড জাও পাল গালো মারাকা নাল রেড জাও গুরান আতারে রেড জাও লাওয়া কাভার লাওয়া
1: FNR স্পন্সর
2: Right now, a lot of people get about sick from that diphtheria in our community. Doesn't diphtheria sickness can make people really sick pala. People who get sick pala kara that diphtheria grab but infected one sores lot about skin and grab but sore throat and mother can breathe properly. You can get about needle where it can keep you and by your family more safe from the diphtheria sickness. You can get that diphtheria needle in your community clinic blah free.
3: FNR sponsor.